0: বা এআরটির দ্বারা চিকিৎসা আরম্ভ। সাধারণত এইচআইভি সংক্রমিত ব্যক্তি সংক্রমণ সাত আট বর্ষ পর্যন্ত কৌণসি লক্ষণ দেখান্তি না, কিন্তু সংক্রমিত হওয়ার পরে সঠিক সময়ের রক্ত পরীক্ষা ও চিকিৎসা কালে রোগী সুস্থ জীবনযাপন করে। তেমন রোগ সংক্রমণের মাধ্যম সংক্রমিত ব্যক্তিকর সঠিক সময়ের পরীক্ষা ও চিকিৎসা ও সর্বোপরি এই রোগ প্রতি কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা সচেতনতা সৃষ্টি করে পারলে এইডস কু আমি রোকি পারিবা।
1: শেষ হলো আমার স্বাস্থ্য। আজি এথিরে শুনুলে এইডস বিষয়ে জানন্তু, এইডস রোকন্তু। আলোচনা করেছিলেন ডাক্তার রাজেন্দ্র কুমার পণ্ডা। শ্রোতা বন্ধু, কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্জ যোগে। সময় বর্তমান সকাল 7:15। শুনন্তু ওড়িয়ারে সংবাদ।
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি সত্যব্রত বেহুরা। প্রধানমন্ত্রী মোদীঙ্কু মিলিলা সুইডেনর সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার ষ্টার। প্রতিরক্ষা, প্রযুক্তিবিদ্যা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে মিলিতভাবে কার্য করা উভয় দেশ সহমত। তৃতীয় ভারত নোর্ডিক শিখর সম্মিলনী এবং দ্বিপাক্ষিক আলোচনা পাই আজ নরওয়ে গস্ত করবে প্রধানমন্ত্রী। ছত্তিশগড়র বস্তরে আজ শহীদঙ্ক পরিবার ও সুরক্ষাকর্মীঙ্ক সহ আলোচনা করবে স্বরাষ্ট্রমন্ত্রী। কেরলমর মুখ্যমন্ত্রী ভাবে আজ শপথ গ্রহণ করবে কংগ্রেস নেতা ভি ডি সতীশন। এবং আইপিএল ক্রিকেটে গতকাল অনুষ্ঠিত দুইটি ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বিজয়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইদিনিয়া সুইডেন গস্তরে যাই গতকাল রাতে সুইডিশ প্রতিপক্ষ উলফ ক্রিস্টরসনঙ্ সহ আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব প্রতি অবদান স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কু সুইডেন সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার ষ্টার ডিগ্রি কমান্ডর গ্র্যান্ড ক্রস প্রদান করা যাইছি। শ্রী মোদীঙ্কু প্রদান করা যাইথিবা এয়া 31তম আন্তর্জাতিক সম্মান। সুইডেন গস্ত সময় উভয় দেশ মধ্যে প্রতিনিধিমণ্ডলী স্তরীয় আলোচনা সময় দ্বিপাক্ষিক সম্পর্ক ও রণনৈতিক সহভাগিতা আহরি আগকু নেওয়া সহমতি প্রকাশ পাইছি। বাণিজ্য, নিবেশ, প্রযুক্তিবিদ্যা, নবসৃজন, সবুজ পরিবর্তন, মহাকাশ, প্রতিরক্ষা ও গবেষণা ভি ক্ষেত্রে সহযোগ বিষয়ে আলোচনা হয়েছে। উভয় নেতা জাতিসংঘ এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সংস্কারের আবশ্যকতা উপরে গুরুত্ব দিয়েছেন। 2026-2030 পর্যন্ত অর্থনৈতিক বিকাশ ক্ষেত্রে মিলিতভাবে কার্য করা লাগি যোজনা গ্রহণ করা যাইতিবা প্রধানমন্ত্রী কইছন্তি।
3: রক্ষা কে ক্ষেত্র মে হামারা সহযোগ নিরন্তর বড় রহা হয়। সুইডেন কি কম্পানিও দ্বারা ভারত মে প্রোডাকশন ফ্যাসিলিটিজ বানায়ে জানা ইস বাত কা প্রমাণ হ্যায় কি হাম বায়ার সেলার রিলেশনশিপ সে আগে বড়কর লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ কি ওর বড় রহে হ্যায়।
2: উভয় দেশ 2027 ভারতরে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং নিবেশ সম্মিলনী আয়োজন করা লাগি সম্মতি প্রকাশ করেছন্তি। সেঠাকার সিইও মানঙ্ক সহ আলোচনা সময় প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়া ও মেড উইথ সুইডেন দিগরে অধিক পুঞ্জিনিবেশ করা উপরে গুরুত্ব প্রদান করেছন্তি। আলোচনাকালে উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, 6G, কোয়ান্টম কম্পিউটিং ও জীববিজ্ঞান উপরে ধ্যান কেন্দ্রিত করা সহ ভারত সুইডেন বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা কেন্দ্র প্রতিষ্ঠা করা রাজি হয়েছেন।
3: সুইডেন ইন্ডিয়া টেকনোলজি এন্ড এআই করিডোর কো মজবুত করার জন্য ঠোস ইনিশিয়েটিভস পর কাম করেন। দোনো দেশকে স্টার্টআপস আর রিসার্চ ইকোসিস্টেমস কে বিচ সম্পর্ক বাড়ানোর জন্য হম ইন্ডিয়া সুইডেন সায়েন্স এন্ড টেকনোলজি সেন্টার বানানে যা রহে
2: হ্যায়। পহলগাম আতঙ্কবাদী আক্রমণ পরে সুইডেনর সমর্থন পাই প্রধানমন্ত্রী মোদী ধন্যবাদ জনাইবা সহ বিশ্বের স্থিরতা প্রতি মিলিত প্রতিবদ্ধতা লাগি আগ্রহ প্রকাশ করিথিবা জনাপড়িছি।
3: আতঙ্কবাদ পুরি মানবতা কে লিয়ে গম্ভীর চুনৌতি হ্যায়। পিছলে বর্ষ পহলগাম মে হুয়ে আতঙ্কি হামলে কে বাদ হমে সুইডেন সে মিলে সমর্থন কে লিয়ে

0: শ্রোতাবন্ধুমানঙ্কু শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজির পরিক্রমা কার্যক্রম। মু হচ্ছি সত্যানন্দ,
1: মু জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতাবন্ধু, আপনমানে লক্ষ্য করুথিবে এই সময়রে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যা বেলকু কাল বৈশাখী আসুচি, পবন সহিত টিকে টিকে বর্ষা বা বেশি বর্ষা হেউচি।
1: এই কাল বৈশাখীরে পবনর বেগ সাধারণ জনজীবনকু ব্যস্ত করি পকাউচি। কেউঁঠি গছ ডাল ভাঙ্গি গলাণি তো কেউঁঠি গছ পড়ি গলাণি, পুনি কেউঁঠি বিজুলি খুঁন্ট ওপাড়ি হই পড়ি গলাণি, পুনি বিজুলি সহিত বজ্রপাত আমকু ভয়ভীত করি পকাউচি। তেণু এই কাল বৈশাখী প্রতি সচেতন হওয়া পাই পড়িব। আম ঘর বাহারে থিবা ঘরকরণা আসবাবপত্র টিণ কোদাল গরা ইত্যাদি সামগ্রীকু ঘর ভিতরে যথাস্থানরে রখিবা। কাল বৈশাখী সময়রে ঝরকা কবাট ভল করে বন্ধ করে দেবা এবং এই সময়রে বাহারকু যিবা নাই, গছ মূলরে ছিড়া হবা নাই, আবশ্যক স্থলে নিরাপদ আশ্রয়স্থলরে রহিবা এবং কাল বৈশাখী বিজুলি বজ্রপাত প্রতি সচেতন রহিবা।

0: রাম রাম হরে হরে। এই মহামন্ত্র আমার জীবনর সবকিছি। আমি সেই কীর্তনটাকে যে আমার জীবনর বড় সম্পত্তি বলে আমি ভাবি নিয়েছু, সেইটা আশা করে আমি চালিছু। যা বি হোক ঠাকুরঙ্কর কোণ বরাত, আমি তাঁকরি আশীর্বাদ কু নেই জীবনটাকে আমি উৎসর্গিত করে দিয়েছি।
1: যা হোক গৌতম সাহু, আজ আপনার নিজ সম্পর্কে মহাপ্রভুঙ্কর মহামন্ত্রকে নিয়ে কিভাবে জীবন জীবিকা চলাইছেন তা সম্পর্কে কিছু কইতিবারু আপনাদের আমার অনুষ্ঠান তরফ অনেক অনেক ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধু, এবে ভারতর বিকাশর গতি দ্রুত হেউছি, এথিরে বেশি অংশগ্রহণ করুছন্তি আম যুববর্গ। সেমানক কান্ধরে আগামী ভবিষ্যতর ভার, আম দেশ কিপরি বিকাশশীল হেব, সমৃদ্ধ হেব, সে দিগরে যুববর্গঙ্ক রহিছি গুরুদায়িত্ব। তেণু শান্তি এবং অহিংসা পথরে চালিবা বর্তমানর আহ্বান, এহা যুববর্গঙ্ক আদর্শ হেবা উচিত। এই অবসরে আজ রয়েছে আলোচনা, অহিংসার পথ হেউ যুবপিঢ়ীঙ্ক আদর্শর পথ, এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা ডক্টর স্নেহলতা পণ্ডা।
1: অহিংসা মানবতার সর্বোৎকৃষ্ট গুণ, এহা শান্তির প্রতীক। যুব সমাজ দেশের অহিংসার পথ অনুসরণ কলে সমাজের সম্মিলন, ভাইচারা, শান্তি অব্যাহত রহিব। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে হিংসা ও অসহিষ্ণুতা বৃদ্ধি পাইথিবা বেলে যুবপিঢ়ীঙ্কু ধৈর্য, সংযম, সত্যপথর অনুগামী হওয়া পা আবশ্যক, কিন্তু সেমানে হেই পারুনাহান্তি। কারণ সেমানক পাই বর্তমান অবস্থা বদলি যাইছে। যদিও ভারতীয় দর্শনরে অহিংসাকু এক বিশিষ্ট স্থান দিয়া যাইছে এবং মহামনীষী মানে বিশেষ করে মহাত্মা গান্ধী অহিংসাকু জীবনর মূলমন্ত্র করে বিশ্বকু শান্তির বার্তা প্রদান করেছিলে। তাঙ্ক আদর্শ যুবপিঢ়ি পাই প্রেরণাদায়ক, কিন্তু অনেক অহিংসাকু দুর্বলতা মানুছন্তি, তথাপি সত্য ও ন্যায় পাই ইয়ে এক শান্তিপূর্ণ সংগ্রাম। তেবে যুবপিঢ়ি কাহিকি অহিংসাকু বিশেষ দৃষ্টি দেউনাহান্তি আর হিংসার পথ বাছি নেউছন্তি, তার বি বহুত কারণ আছে। কারণ বর্তমান যুবপিঢ়ীঙ্ক মনরে অনেক নৈরাশ্য সৃষ্টি হয়েছে, যেহেতু শিক্ষা উপযোগী কোনসি বৃত্তির সেমানে নিয়োজিত হওয়া পাই সুযোগ পাউনাহান্তি। কেন্দ্র তথা রাজ্য সরকার বহু পূর্বরু পদক্ষেপ নেইছন্তি যুবপিঢ়ীঙ্কু কিছু বৃত্তি যোগাই দেওয়া পাই, বেকারী সমস্যা সমাধান পাই কিছু অংশরে এগুড়াক সফল হয়েছে। বর্তমান বহু পূর্বরু আমার গ্রামাঞ্চলরে বর্ষকু নির্দিষ্ট দিনর কাম যোগাই দিয়া যাচ্ছে। স্কিল ইন্ডিয়া যোজনা মাধ্যমে যুবক যুবতী মানুষ বিভিন্ন কৌশল শিক্ষা দিয়া যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া মাধ্যমে শিল্প উৎপাদন ক্ষেত্রে বহুত নূতন কারখানা স্থাপন করা যায়, নিযুক্তি সৃষ্টি করা যাইছে। স্টার্ট আপ ইন্ডিয়া দ্বারা যুব উদ্যোগী মানুষ ঋণ প্রশিক্ষণ সহায়তা দিয়া যাচ্ছে। স্বয়ং রোজগার পাই মুদ্রা যোজনা ভলি ঋণ সুবিধা যোগাই দিয়া যাচ্ছে। ডিজিটাল ভারত অভিযান মাধ্যমে আইটি ও অনলাইন কার্যক্ষেত্রে নূতন সুযোগ বৃদ্ধি পাইছে। কৃষি, হস্তশিল্প, সূক্ষ্ম শিল্পকু প্রোৎসাহন দিয়ে গ্রামাঞ্চলরু মধ্যে অনেক লোক রোজগার করিবা পাই সক্ষম হই পারছন্তি। তেবে পরিসংখ্যান অনুযায়ী এসবু যোজনার কেতে প্রতিশত যুবক যুবতী সফল হইছন্তি তেছরে ভিন্ন ভিন্ন মত প্রকাশ পাউছি, ভিন্ন তথ্য বি মিলুছি। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মাধ্যমে বর্ষকু 1,60,00,000 লোক প্রশিক্ষিত মিলিছে গোটায় পরিসংখ্যান মাধ্যমরু, কিন্তু চাকরি পাইথিবা যুবক মধ্যরু 15-43% মধ্যে সীমিত রহিথিবা কুয়াযাউছি। কিন্তু ইন্ডিয়া স্কিলস রিপোর্ট অনুসারে 56.35% নিযুক্তি হার বড়িথিবা কুয়াযাউছি। ম্যানুফ্যাকচারিং সেক্টর কু আসুথিবা এফটিআই মধ্যে 2025 আর্থিক বর্ষে প্রায় 18% বৃদ্ধি পাইছিলা। ইলেকট্রোনিক্স ক্ষেত্রে প্রায় 13,00,000 অধিক চাকরি সৃষ্টি হয়েছিলা। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এপর্যন্ত কিন্তু জিডিপি র 25% লক্ষ্য হাসল হয়ে পারি না, তবে এহা আংশিক ভাবে সফল হয়েছে। গ্রাম্য রোজগার ক্ষেত্রে 2024-25 বর্ষে প্রায় 5.78 কোটি পরিবার লাভবান হয়েছিলেন। এতে মহিলাঙ্ক সংখ্যা প্রায় 58% বড়িছিলা। এহাদ্বারা 2014-2025 মধ্যে প্রায় 8 কোটি অধিক গ্রাম্য সম্পত্তি সৃষ্টি হয়েছে। 2016-2026 পর্যন্ত 23,00,000 অধিক স্টার্ট আপ স্বীকৃতি পাইছে। চাকরি সৃষ্টি হার প্রায় 36% বড়িছে। স্টার্ট আপ পাই 2025 পর্যন্ত প্রায় 52 কোটি অধিক ঋণ মঞ্জুর হয়েছিলা। অনেক যুবক যুবতী গ্রামাঞ্চল তথা সহরাঞ্চলের ছোট দোকান, সেবা কার্য, হস্তশিল্প ইত্যাদি স্টার্ট আপ আরম্ভ করছেন, কিন্তু সমস্ত ঋণগ্রাহী সফল হয়ে না। বড় উদ্যোগ

0: শ্রোতাবন্ধু ভাল লাগুব বলে আমি আশা করছু। সবুদিন ভাই আজ আমি শ্রোতাবন্ধু মানুষ আমার চাষী ভাই মানুষ সমস্ত কহা চাষবাস কার্যক্রম সম্পর্ক মতামত বা তাঁর দরকার বা আবশ্যকতা সম্পর্ক জনাইকি আমি চিঠি লিখলে আমি নিশ্চিত ভাবে ডায়াল আউট কার্যক্রম তাকে স্থান দেবু। আমার ঠিকানা হল চাষবাস বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিন নম্বর 7577002 জেলা ময়ূরভঞ্জ।
1: আমাকে শুণুথবা সমস্ত শ্রোতা ভাই ও ভৌণী মানুষ পুনি থরে আজি দিনর শুভেচ্ছা জনাই আজির চাষবাস কার্যক্রমকে এইটি রাখুছু।
2: নমস্কার।

শ্রোতা বন্ধু, আপন মানে ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণুচান্তি আকাশবাণী বারিপদা কেন্দ্রর প্রচারিত হেউচি এফএম ব্যান্ডরে 102.9 মেগাহর্জ যোগে। পরবর্তী কথাচিত্রটি নেইছু রজা ঝিও সঙ্গে হেইগলা ভাব। যুগলকণ্ঠরে গাইছন্তি শিল্পী নিবেদিতা এবং সৌরিন।

0: শ্রোতা বন্ধু শুণুলে কতটি ওড়িয়া চলচ্চিত্রের গীত। আজির চলচ্চিত্রগুড়ি চকা চকা ভৌঁরী, ফুল চন্দন, রজা ঝিও সঙ্গে হইগলা ভাব, সময় খেলুছি চকা ভৌঁরী এবং তু মো আখির তারা। আকাশবাণী বারিপদা আমার পরবর্তী কার্যক্রম প্রচার করিবু এই বিজ্ঞাপন পরে।
1: খোরা পানি পবন সবুর সমাধান করতে হো।
2: ওহ মানে কথাটা টিকে ফিটেইকি কুহ।
1: মানে সিনি আর উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেশিন, টুলু উষা কমেন্ট গ্রিপস, হন্ডা কোম্পানির পম্প সেট, জেট সমরসিবল মনোব্লক আর হন্ডা কোম্পানির জেনারেটর পম্প সেট, পাওয়ার উইডর ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিন পম্প সেট রে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর রে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেট সবু রকম সুবিধা মিলুচি।
2: কেটে মিলুচি হতে সুবিধা
1: জানি ন কিহ। বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হচ্ছে মেসর্স বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার, তিনিকুনিয়া ছক, বারিপদা।
2: তাহলে যা না কি কৌছ,
1: চালো।
4: এই শুনুছ, ঝিও বাহাগর এ পর্যন্ত গহনা কিনা হেলানি।
1: আরে মো সাঙ্গ কহুতলা নান্ডু ভাই গহনা দোকানের কথা।
4: নান্ডু ভাই গহনা দোকান সেটি সব ঠিকঠাক মিলিব তো?
1: হ্যাঁ, নান্ডু ভাই গহনা দোকানরু সব গহনা আনিবা। সেটা পরা সরকারি স্বীকৃতি প্রাপ্ত 916 হলমার্ক চিহ্ন, HUID কোড নম্বর থিবা গহনা মিলুচি।
4: তাহলে তো বড়িয়া কথা।
1: হ্যাঁ আজ্ঞা, হলমার্ক গহনা কিনন্তু নান্ডু ভাই গহনা দোকান কুচাই।

0: মোবাইল নম্বর 9437112459।
1: আকাশবাণী বারিপদা প্রজারগুরুযোগ কার্যক্রম স্বাস্থ্য সম্পদ প্রযোজনা নাগভূষণ মাঝি উপস্থাপনায় অছন্তি কনক মঞ্জরী পারিক। আজির আলোচনার বিষয় রয়েছে কার্পেল টনেল সিন্ড্রোম। আলোচনা করছেন আয়ুষ ডাক্তার দীপিকা সাহু। শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু স্বাস্থ্য সম্পদ কার্যক্রম। ব্যস্তবহুল জীবন ভিতরে আমার শরীরে এমিতি ছোট বড় রোগ হঠাৎ জনা পড়ে যেউতিপাই আমি ব্যস্ত হয়ে পড়ু। তেবে এমিতি এক রোগ গড় হাত ঝিমঝিম লাগিবা বা কালুয়া লাগিবা, কার্পেল টনেল সিন্ড্রোম। এই রোগর কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে বিস্তৃত আলোচনা পাই আজি আমার স্টুডিওরে উপস্থিত অছন্তি আয়ুষ ডাক্তার দীপিকা সাহু। আমার স্বাস্থ্য সম্পদ কার্যক্রমকু আপনাকু অনেক শুভেচ্ছা ম্যাডাম, নমস্কার।
2: নমস্কার।
1: প্রথমে জানিবাকু চাহিবো কার্পেল টনেল সিন্ড্রোম রোগটি কোন?
2: কার্পেল টনেল সিন্ড্রোমটি কম্প্রেসিভ নিউরোপাথি অটে, মানে নর্ভটা চাপি হওয়া ফলরে যেউ পেন হুয়ে কিংবা বধিরা পড়ি যায় তাহা হেউছি কার্পেল টনেল সিন্ড্রোম। পেসেন্ট আসিকি কহিবে আমি বেশি টাইম বাসন ধোইলা বেলে কি মোবাইল ধরিকি বেশি টাইম কথা হেলা বেলে কিংবা স্কুটি বা বাইক চলাইলা বেলে হাত কাটে কিংবা ঝিমঝিম হুয়ে, টিকে হাতটি ঝাড়ি দেলে ভালো লাগে, যেমিতি বধিরা পড়ি যাউছি বা করেন্ট ওয়েভ গলা পরি লাগুছি, শোইকি উঠিলে বা শীত দিনরে এহার প্রভাবটি বড়ি যায়। কার্পেল টনেল সিন্ড্রোমরে যেউ নর্ভটি ইনভলভ অছি তাহা হেউছি মেডিয়ান নর্ভ। এই নর্ভটি আম বেক পাখরু আরম্ভ করি কচটি বা রিস্ট দেই আঙ্গুলি পর্যন্ত যাইছি। তো এই নর্ভটি যেতবে আম রিস্ট পাখরে চাপি হয়ে যায় এহাদ্বারা আম হাতর ল্যাটেরাল পোর্সন, মানে বাহার পটটি আফেক্টেড হুয়ে, মানে বুড়া আঙ্গুঠি রু নেইকি রিং ফিঙ্গর অধা যায় আফেক্টেড হুয়ে। এহাকু আমি কার্পেল টনেল সিন্ড্রোম নামরে জানিছু।
1: এই সিন্ড্রোমর কোন সবু লক্ষণ রয়েছে?
2: কার্পেল টনেল সিন্ড্রোমর লক্ষণরে আসিব ঝিমঝিম লাগিবা, কালুয়া লাগিবা, আপনকর বুড়া আঙ্গুঠি নেইকি রিং ফিঙ্গর অধা যায় ছুঞ্চি ফুড়া পরি লাগিবা, বধিরা পড়ি যা, বেশি স্ট্রেংথ নথিবা পরি লাগিবা, ভারী জিনিস ওজন জিনিস উঠেই পারিবা নাহিঁ কি পোক চালিলা পরি লাগিবা, এইগুড়িক এহার সিমটমস অটে।
1: এহা কেবল শরীরর হাত গড় উপরে দেখা যায় না, আউ কোনসি পার্ট উপরে বি দেখা যায়
2: না ম্যাডাম? কার্পেল টনেল মিন্স কার্পাল, মিন্স কার্পাল বোন, সেটা হচ্ছে আপনকর খালি রিস্টরে অছি, তেনু এটা আপনকর খালি হাতরে হি দেখা যিবো।
1: কার্পেল টনেল সিন্ড্রোম জানিবা পাই কোন সবু ডাক্তারি পরীক্ষারু জানা পড়ে?
2: প্রথমে পেসেন্ট আসিকি যেতবেলে কুহন্তি আমার এই সবু লক্ষণ দেখা যাউছি, ডাক্তার তাঙ্কু আগ গোটে নিউরো টেস্ট করন্তি, সেটাকু কুহন্তি কন্ডাক্টিভ নার্ভ টেস্ট। এহা এক পেনফুল টেস্ট, তেনু আজিকালি অল্ট্রাসাউন্ডরে বহুত শীঘ্র অল্ট্রাসাউন্ড মাধ্যমে ইহার আমি ডায়াগনোসিস করিথাউ।
1: আচ্ছা ম্যাডাম, কেউ মানঙ্কু এবং কেউ বয়সরে এই সিন্ড্রোম বা এই রোগ বেশি হবার সম্ভাবনা রয়েছে?
2: কার্পেল টনেল সিন্ড্রোমটি প্রায়তঃ ফিমেল মানক মধ্যে অধিকাংশ দেখা যায়, যাহার ডায়াবেটিস অছি, হাইপারটেনশন অছি, থাইরয়েড অছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস অছি, এমানক পাখরে এই রোগ দেখা যিবাটি কমন। মোটা বা ওবেস লোকঙ্কর মধ্যে এই সিন্ড্রোমটি দেখা যায়। তারপরে আমি দেখিবা প্রেগনেন্সি টাইমরে যদি রিস্টরে কিছু ফ্র্যাকচার থিব আউ নর্ভটা চাপি হয়ে যাইথিব, কিংবা রিস্টরে যদি কিছু সিস্ট থিব তাহলে বি নর্ভটা চাপি হয়েকি আমকু সিটিএস বা কার্পেল টনেল সিন্ড্রোমর লক্ষণ দেখা যায়।
1: আচ্ছা, যদি গর্ভবতী মহিলাঙ্ক ঠারে এই সব লক্ষণ দেখা যায় তবে ছুয়া উপরে কিছু প্রভাব পড়ে কি?
2: তো শিশু উপরে কিছু প্রভাব পড়িব নাহি, কিন্তু নিউরোলজিক্যাল রিলেটেড আপন যদি মেডিসিন খাইবে তাহলে প্রভাব পড়ি পারে।
1: এই সিন্ড্রোম জানিবা পাই কোন সবু ল্যাবরেটরি টেস্টর আবশ্যকতা রহিছে?
2: প্রথমে তো পেসেন্টর আমি ব্লড স্যাম্পল নেইকি যদি থাইরয়েড থিব কিংবা প্রেগনেন্ট থিবে কিংবা ডায়াবেটিক পেসেন্ট থিবে তাহলে আমি ব্লড স্যাম্পলর আমি জানিপারিবা, যদি থাইরয়েড থাকে কিংবা ডায়াবেটিস থাকে এহা সিটিএস বলি আমি জানিবা। এই সিন্ড্রোমটি প্রেগনেন্ট লেডি ঝিওমানক মধ্যে থাইরয়েড পেসেন্ট ডায়াবেটিস পেসেন্ট মানকর অধিকাংশ দেখা যায়, তেণু ল্যাবরেটরি টেস্টর আবশ্যকতা মধ্য অধিক।

0: এইপরে যেতবে হেইগলা এডে হিচি কল
1: বিভাগর
0: বিভাগর আয়োজন কলি এ আয়োজন কলা বলি এ সমস্ত আছি ঠুল হইলে সে স্থান আনন্দরে উচ্ছলিলা হে ঘন ঘন উভয়ঙ্গর বিভাগে হইব বহন।